0: তাই উত্তম শুভ কর্ম শীঘ্রেই হোক বর্মেদি। অহা বৃহস্পতিবারে আমি সব মরিয়া হলা অভিমুখে যাত্রা করো।
1: প্রভু ঈশ্বর, খাটলাত চড়ি যাওয়া হবনে পদব্রজে?
0: বাট নীলগর, এতেকে আমার ইভ পৃষ্ঠত বিচরণ করার ইচ্ছা।
1: ইভ পৃষ্ঠ প্রভু?
0: হয়, এটা হস্তি যোগাড় করা হোক।
1: প্রভু, হাতি বুলিবলে ভাল মখনা হাতি এটি মাজু কৈবর্তর হে আছে।
0: নসুত অস্পৃশ্য সেই হস্তি।
2: নাক কুচাই দিলে অধিকার প্রভুয়ে। তেওঁ শরীরটো এনেকৈ কপাই তুলিলে যেন লেউ লেউকৈ এসোপা বিচা সমস্ত শরীরত বগাই ফুৰিছে। বুজি পালে বৰমেধিয়ে, তৎক্ষণাত তেওঁ কথাৰ বাগি সলালে।
1: হে, আৰু এজনী হাতী আছে প্ৰভু, দীঘলাবৰাৰ হাতী, নামী হাতী, সেইজনী চাহিনী, তাতে মাউতীও উচ্চ কুলৰ, জাতত বৰ কুলিতা, সেইজনী হাতীৰে ব্যৱস্থা কৰিব পৰা যাব।
0: অঁ, কৰা হওক কৰা হওক, দীঘলা বৰাই বৰাই নকৰে, আমাৰ সদিচ্ছা আমাৰ মনোবাঞ্ছা দীঘলা বৰাই পূৰ্ণ কৰিব।

0: স্বর্ণামিতা ঠাকুরের কণ্ঠগীতটি শুনিলে। গীতর কথা আছিল গীতা হাতী কাকতির, প্রযোজনা বিপুল বড়ুয়ার।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: গীতিমালিকা অনুষ্ঠানত

জয় হো ছবির খেয়া আছিল শান, শ্রেয়া ঘোষাল আর সৌভব সাবরি। এবার শুনক জয় হো ছবির আনেদি গীত, অরমান মালিক আর মেরিয়েন ডিক্রুজর দ্বৈত কণ্ঠত, গীতর কথা সাব্বির আহমেদর, সঙ্গীত অনু মালিকৰ।

বজরঙ্গী ভাইজান ছবির খেয়ে আসিল আতিফ আসলাম, এবারেয়া জুবিন নটিয়াল, গীতর কথা নীলেশ মিশ্রর।

আদনান সামি আর সংগীতবৃন্দর কণ্ঠ গীতটি শুনিলে। একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানের শেষত বজরঙ্গী ভাইজান ছবির এবার শুনক মিকা সিংর কণ্ঠর এটি গীত, গীতিকার সব্বির আহমেদ, সংগীত প্রীতমৰ।

0: বজরঙ্গী ভাইজান ছবির সে আছিল মিকা সিং আর সংগীতবৃন্দ। একক হিন্দী ছবির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে

0: 9600453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

মঙ্গলই তোমার নাম হোক মঙ্গল তোমার এ আরি মত নিপতিয়ে এ রাজত্ব করিলা বুড়ি নগর পুষ্করিণী কামান ফেরিলা নিমি মঙ্গলই তোমার।

মঙ্গল দই, মঙ্গল দই পুরাণিক রসে সুবর্ণ কথায়, মঙ্গল দই তোমার নাম মঙ্গল, মঙ্গল দই তোমার নাম।

জয়রাম পূজ্য করির মঙ্গল দইতে ঘর সর্বানন্দ গ্যাস চলায় গীত মেঘ জমে নারায়ণ দেব শুকনাম নিক জগতে প্রণামে কমা দুটি লাহাটি পয়ে।

বাজি কতই তর সবারে কুটুমায় পালাই হে মঙ্গল দেয়া রাইজে জানে হে বিপ্লব পরিবার মঙ্গল দেয়া রাইজে জানে হে বিপ্লব পরিবার ইংরাজর অত্যাচার খুঁজিলে বিবাহী মঙ্গল মারে নাম মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল ম

আয়োজন করা হয়েছে। সাংবাদিক কমলা শইকীয়া স্মারক ন্যাসর উদ্যোগত আর গুয়াহাটী প্রেস ক্লাবর সহযোগত আয়োজিত অনুষ্ঠানত রয়্যাল গ্লোবেল বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর অলক কুমার বুড়াগোহাঁয়ে বক্তৃতা প্রদান করব। এই অনুষ্ঠানতে অরুণাচল প্রদেশের প্রবীণ সাংবাদিক সাহিত্য একাডেমী বঁটা বিজয়ী সাহিত্যিক পদ্মশ্রী সন্মানের সন্মানিত মামাং ডাইক 2026 বর্ষর সাংবাদিক কমলা শইকীয়া রাষ্ট্রীয় বঁটা প্রদান করা হব। আসানত অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 প্রতিযোগিতাত ভারতের অস্মিতা সলিহা আর রক্সিতা রামরাজে মহিলার এককর সেমি ফাইনেলত প্রবেশ করেছে। দুইগৰাকী খেলুৱৈয়ে ইয়াৰ পূৰ্বে এই শিতানৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত বিজয়ী হৈছিল। অস্মিতাই প্ৰতিযোগিতাখনৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত জাপানৰ হিনা আকেচিক 20-22, 21-15, 21-19 গেমত পৰাজিত কৰিছিল। একেদৰে ৰক্সিতাই তানভি শৰ্মাক 18-21, 21-19 আৰু 21-18 ব্যৱধানত পৰাভূত কৰিছিল। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 12:05 শুনিবলৈ পাব।

0: নাই আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহ তালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ যুৱ

0: 156 টকা দিনে ওয়েজ পায় আর সেটু 95 ডেজর কারণে
1: সেটু তাতে সেটু এক্সট্রা
0: না না সেটু এক্সট্রা গদিকে সেটু
1: সেটু এক্সট্রা কই তেখেতর অ্যাকাউন্ট
0: তার মানে হিতা হিতাধিকারী সকলে তেও ঘরটো নির্মাণ করতে তাতে শ্রম দান করিব পারে তেও নিজৰ নিজে নিজে কাম করিব পারে
1: সেটু মজুরি হিসাবে
0: পায় আর সেটু তেওঁলোকে পায় 256 টকা পার ডে আর সেটু 95 দিনের কারণে আপনার এটু দিয়ে প্রায় 54,000 মান হয় আর গদিকে সেটু তেওঁলোকে ওয়েজ হিসাবে পায় প্রথম যেতিয়া তেওঁৰ অ্যাকাউন্টত সোমাব আমার গাঁও পঞ্চায়েতের অভিযন্তা সকল ইঞ্জিনিয়ার সকল যাব গিয়ে পেলায় তেওঁ ঘরটো কেনেকে বনাব লাগে এস্টিমেট মতে তেওঁ দেখুৱাই দিব মিস্ত্রি সিস্ত্রি যিখিনি লাগে যোগাড় করে দিব হিতাধিকারী একাউন্টত জমা হয় আর তেওঁলোকে খরচ করে যিখিনি লাগে
1: আপোনালোকে তাৰ মানে পুঁজিটো দিয়ার পিছত আপোনালোকে
0: মনিটর করে আমার মনিটর করে আর তারপর ধর একটা নির্দিষ্ট বনাইছে না নাই প্লিন্টলকে বনাইছে না নাই তার একটা নির্দিষ্ট উচ্চতালকে বনাইছে না নাই সেখানে পরীক্ষা করে ইঞ্জিনিয়ার সকলে আকো সেকেন্ড ইনস্টলমেন্ট একটা রিলিজ করে মানে হেরিয়াত সোমাই যায় একাউন্টত সেকেন্ড ইনস্টলমেন্ট আকো একে রুফর লাগে বনাব লাগিব তারপর টিং সিং লগাবল থাকে না ফিনিশিং কাম তেতিয়া থার্ড ইনস্টলমেন্ট রিলিজ করে গদিকে এই
1: দুটা কোঠালিও তার মানে পকারে হয়ে যায়
0: পকা ঘর আর উপর টিং থাকে সিলিং থাকে তারপর আপনার ঘরটোর একেবারে রং সং করা লাগে আর ফ্লোর সোর খিনি পকা করে গদিকে একেবারে যেটা ওয়েস্ট টু দি কমপ্লিট হয় তেতিয়া আমার ঘরটো কমপ্লিট হয় আর কমপ্লিট হলে আমার অনলাইন আমার সিস্টেমত হেতু কমপ্লিশনটো মানে আপডেট করব লাগে করে তেনেকে করি করি করে আমি মানে যে আপনার 54,000 আমি কমপ্লিট করছো এটা আউট অফ 88,000 গটিকে তেনেকে আমি করি গই আছো আর
1: এটা তো বাড়ি গই আছে নিশ্চয় নে আগতকো কমিছে বলি ভাবে আপনি
0: কোনটো
1: গৃহ নির্মাণ করি আছে আমার এটা বিপিএল কার্ডর
0: ও এটা বহু হিতাধিকার আছে আর আর পাবলে এটা আমার যখন লিস্ট আছে সেখন লিস্টত তো যখিনি আছে সেখিনি পাবই তার উপরই আর
1: নতুন কই সাকি অন্তর্ভুক্ত হইছে
0: হবো হবো আর এই যোয়া বছর এই বছরে এই বছর মানে আগভাগত আকো নতুনকে একটা সার্ভে হয়েছিল এই নতুনকে সার্ভে হয়েছিল সেই সার্ভেত আমার জেলাখনত 133,761 ইমান সংখ্যক হিতাধিকারী ঘরের ফটো তোলা হয়েছে জিওটেক করা হয়েছে গোটেখিনি পাব বলে মনে কো জিওটেক করলে এটা সার্ভে হল যে ইমানখিনি জিওটেক করলে জিওটেক করার পিছন এটা আকো বিভিন্ন স্টেজত এখানে ভেরিফিকেশন হব চেক করব এখানে আমার উপযুক্ত হয় না নয় গতি উপযুক্ত হয় না সেটা চাই পেলায় তার ভিতর যিমানখিনি উপযুক্ত হয় সেইখিনি আকো নতুন এখন লিস্ট হব এই নতুন লিস্টর পর আকো তেনেকে দি থাকিব আর
1: তেনেকে আকো আপনাদের আবন্টন করবার
0: আগতে সার্ভে করতে প্রায় আমি আপত্তি পাই থাকো যে পাবলগীয় আছে নাপালে হয়তো কিছু ওলাব হয় আছে কিছু পাবলগীয় মানুষ হয়তো বাদ পড়ে গেছে আমি আশা করছো যেখানে বাদ পড়ছে এই নতুন সার্ভে সেইখানে সোমাব আর আসলে যেটা সার্ভে করেছিল হয়তো অকন বিসঙ্গতি থাকি গেছে যার কারণে কিছু পাবলগীয় মানুষ পোৱা নাই গতি আমি আশা করছো এখানে নতুন যখন হিতাধিকারী হব তাত আমার যখন পাবলগীয় মানুষ এখানে যথেষ্ট খিনি সোমাব আর এই ফ্লেক্সিব স্কিম কেন্দ্রীয় সরকারের গতি এই যেতালেকে মানে আমার হিতাধিকারী সকল কমপ্লিট নহয় কেন্দ্রীয় সরকারে এই স্কিমটি চলিব বলে আমি আশা করো আর
1: দ্বিতীয়
0: আমি আমার আপনাদের জানে মহাত্মা গান্ধী এনরেগা আঁচনি গতি এনরেগা আঁচনিটি হচ্ছে সেটু কমিউনিটি স্কিম লওয়া যায় কমিউনিটি স্কিম লওয়া যায় আর ইন্ডিভিজুয়াল বেনিফিসিয়ারি স্কিমও লওয়া যায় IBS বলে কয় ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম সাধারণতে কি হয় এই এনরেগা আঁচনি আমার বিভিন্ন ধরনের স্কিম লোব পারে আমার কেন্দ্রীয় সরকার এখন গাইডলাইনে আছে কি কেন ধরনের স্কিম লোব পারে ধর একটা গ্রাম পঞ্চায়েতত একটা 10টা ওয়ার্ড থাকে নয় জানো গতি 10টা ওয়ার্ডত রাইজর কি কি অভাব অভিযোগ আছে কেন ধরনের স্কিম বিচারে সেইবিল রাস্তা ঘাট হব পারে কোনবা স্কুল ঘরের রিপেয়ারিং বা ক্লাসরুম বনোয়া বাউন্ডারি ওয়াল বনোয়া বা পথারে যাওয়ার আলি বনোয়া বা আপনার কমিউনিটি যিকোনো ধরনের কমিউনিটির প্রয়োজন হওয়াকে তেন ধরনের স্কিমবিল লওয়া হয় আর সেই স্কিমবিল কেনেকে লয় গাঁও সভা আমার গাঁও পঞ্চায়েত সমূহ গাঁও সভা পাতে না গাঁও সভাত ওয়ার্ড মেম্বার সকল থাকে আর গাঁও রাইজ থাকে নিজের নিজের এলাকার কি কি অভাব অভিযোগ সেইবিল উত্থাপন করে আর সেই হিসাবে স্কিমবিল লওয়া হয় আর লই পেলায় এখন সকল গাঁও পঞ্চায়েত স্কিমবিল লই পিছত সেই স্কিমবিল লিস্ট ব্লক পঠায় তারপর ব্লকে আকো আমার জেলা পরিষদে পঠায় তারপর এখন গোটেই জেলাখনের এনরেগা আঁচনির কারণে এখন একশন প্ল্যান আমি হেরি প্রস্তুত করব লাগে সেই একশন প্ল্যান খন আমার জেলার DPC আমার জেলা পরিষদর সভাপতি প্রুভ করে তারপর আর এই এনরেগা আঁচনি রূপায়ণের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট নোডেল অফিসার জন হয়েছে আমার জেলা

0: জল সম্পদ বিভাগের আমার মেইন উদ্দেশ্য হয়েছে আমি রাইজক মানে বানপানী আর খহনীয়মুক্ত রাখবটাই আমার কর্তব্য আর তার কারণে আমি যাবে যে ধরনের কাম সেইবিল করে আছো। জল সম্পদ বিভাগ আসলে আমার জল সম্পদ বিভাগের ভূমিকা অভূতপূর্ব আর আমি সাধারণত নদী বানপানী আর গড়া খহনীয়া এই দুটা বিষয়ের উপরে আমি কাম করো আর এই দুটা আসলে আমার এই বানপানী আর গড়া খহনীয়া প্রতিরোধ করাই আমার দায়িত্ব।
1: এতিয়া আপনি কলে আপনার বিভাগত গড়া খহনীয়া কাম হয়, বানপানী হয়, সেয়া উপর কাম হয়, এটা কেন ধরনের কামবিল হয় প্রথমে অকমান চমুকে কই লোক আমি জানো।
0: এটা আমার বিশেষকে এটা হয়েছে এই জুলাই মাস, জুলাই মাস শেষ হবর হল, এই জুলাই মাস তো আসলে জুলাই জুন জুলাই আগস্ট এই তিনটা মাস বানপানী আমার, যদিও আমার ছমাস বানপানী এখন বানপীড়িত অঞ্চল, গতি ইয়ারে ছমাহর ভিতর আমার কন্ট্রোল রুম বা এই বানপানীর কাম বানপানী আসবেন আমার এপ্রিলের অক্টোবর ভিতর এই ছমাহ আমার কন্ট্রোল রুম খোলা থাকে, কিন্তু তার ভিতর জুন জুলাই আগস্ট এই তিনটা মাস আটাইতকৈ মানে ক্রুশিয়াল, এই সময় বেশি বানপানী হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই তিনটা মাসতে জেনারেলি নদীবিল ভর্তি হয়ে থাকে আর যদি কোনবা একটা অঞ্চলত বরষুণ বেশি হয় তেতিয়া হলে মানে এই বানপানী হওয়ার সম্ভাবনা থাকে আর বানপানীর সময় আমার ডিপার্টমেন্টে বানপানীর আগরেপরাই যাবতীয় ব্যবস্থাবিল আমি আনি আমার যেটা স্টোর থাকে সেই স্টোর আমি ডিভিশনাল স্টোর আমি জমা করে থাকি যাতে আমি বানপানীর সময় আমার ইমিডিয়েটলি লগা বস্তু যে জিও ব্যাগ, জিও টিউব বা পার্কুপাইন এনেকা ধরনের হেৰি আমি মজুত রাখো আর যত যেনেকে দরকার হয় তাত আমি পঠিয়ায় কামখিনি করো যাতে মানুষের বানপানীর পরিত্রাণ পায়।
1: আপনি যেহেতু বানপানীর কথা উলিয়াই আছে, মানে আপনার

0: খুল খুল খুল খুল কারার ফাটক খুল ভাং ভাং ভাং দুয়ারর খুন হুয়া খুন খুন ঘেরিছে রণবিহান মুক্ত আকাশে উড়ে দীপ্ত রঙা নিশা নিশা নিশা নিশা রক্তের রঞ্জিত সুরুজ উদীয়মান শুন মুকুতির তুজ্জ্বল আহ্বান মুক্তিমান মুক্তিমান মুক্তিমান
1: স্বাধীনতা হেরুয়ার বেদনাত দাসত্বর বান্ধনত বন্দী জনতার বুকুর ভাষা উন্মোচিত করে সেয়ে এনেদরে গরজি উঠিছে চিরন্তন স্বাধীনতার উপাসক সৈনিক শিল্পী কবি বিষ্ণুপ্রসাদ রাভা। জেল হোক ফাঁসি হোক মানুষের ভ্রক্ষেপ নাই।
2: মুক্তির বাসনাত দেশে দেশে পরাধীনতার জিঞ্জিরি ছিঙিব খোঁজা প্রতিটি জাতিয়ে প্রতিজন মুক্তিপ্রিয়াসী মানুহে প্রয়োজনত গড়ি তুলিছে শোষণের প্রাচীর বিধ্বস্তকারী মুক্তি সংগ্রামর।
3: ভাবু জন্মভূমির সুখ আর আনন্দর কথা, আমি জন্মভূমির মনমরা মুখ দেখিলে অন্ত

0: গভীর দুঃখ পাও, ভাবু হায় দেশ কেতিয়া স্বাধীন হব, আমি জন্মভূমির কারণে ছাই হয়ে যাব পারো, আমার কথা চিন্তা নকরিবা।
1: এয়া প্রখ্যাত কবি রামপ্রসাদ বিসমিল্লের অন্তরের ভাষা। আঠুকাঢ়ি জিয়াই থাকাতকৈ মৃত্যুয়ে শ্রেষ্ঠ, এইবুলি যিসকলে আমার ভবিষ্যতের স্বার্থত নিজের বর্তমান জীবন যৌবন আকুণ্ঠে উৎসর্গা করে গল, যিসকলে নিজের বুকুর কেঁচা তেজেরে আইর কপালত ডগমগিয়া তিলক পিন্ধাই গল, সেই সকল বীর শহীদর অন্তরের গভীরতরে বই যাওয়া ফলগুধারার এজলোকা আমার সম্মুখত তুলি ধরেছে এই কবিতারে।
2: তপ্ত তীখারে অগ্নিশক্তি রক্তবর্ণে জ্বলে, এ জ্বলিলে মুক্তি পিয়াসী কুপ্ত মানুহর বক্ষ তীখা হয়ে গলে, এ গলিলে জনতাতন্ত্রর সাজি ললু অস্ত্র স্বতন্ত্রতাকে আনিম বুলি, কোহন জ্বর জ্বর সহস্র মানুহর আর্তনাদ আর নুশুনু বুলি। আমার দেশতে ফলগু সদৃশ গুপ্ত সংগ্রাম চলে, হে চলিলে
0: মোর তেজপিয়া শোষকর প্রতি কেনে কেন শ্রদ্ধাত নত করুষী, স্বাধীনতা মোর জন্মসত্ব আজন্মর অধিকার, প্রতিটো পুয়াতে সূর্যর চকুত চকুত হয়ে দৃঢ়তার শিকিছ এই কথা, রাতির এন্ধারে চিরকাল নোয়ারে রাখি ভটকি এন্ধারর বুকুতে প্রস্ফুটিত হওয়া সুরুজমুখীর পাহ।

প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীত শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের। এইবার শুনক বলমা বোলছবির এই গীতটি। গীতটিত কণ্ঠদান করেছে আশা ভোসলে আর কুমার সানু। গীতর কথা সমীরর।